মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টসে এটি আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের বাংলা অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত।

মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, তাই ভালোবাসা, মানবতা ও সত্যের পথে এগিয়ে চলাই জীবনের শ্রেষ্ঠ সাধনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণী আমাদের শেখায় যে জীবনের নানা প্রতিকূলতা ও হতাশার মধ্যেও মানুষের প্রতি আস্থা হারানো উচিত নয়। বিশ্বাস, ভালোবাসা ও মানবিকতাই সমাজকে সুন্দর ও সুস্থ করে তোলে। সত্যের পথে অবিচল থেকে এবং মানুষের কল্যাণে কাজ করাই জীবনের প্রকৃত সার্থকতা।

আজকের দিনটি বিশেষ গুরুত্ব। আজ বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। প্রকৃতি শুধু আমাদের আশ্রয় নয়, আমাদের অস্তিত্বের ভিত্তি। আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা স্মরণ করি যে নির্মল বাতাস, বিশুদ্ধ জল, সবুজ বনভূমি এবং জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। একটি গাছ শুধু ছায়াই দেয় না, দেয় জীবন। তাই পরিবেশ রক্ষার জন্য আমাদের আরও বেশি করে বৃক্ষরোপণ করতে হবে, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে। আসুন আমরা প্রত্যেকে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে পৃথিবীকে আরও সুন্দর, সবুজ ও বাসযোগ্য করে তুলি। প্রকৃতিকে ভালোবাসুন, ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। পৃথিবী আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া সম্পদ নয়, এটি আমাদের আগামী প্রজন্মের কাছ থেকে নেওয়া ঋণ। তাই পরিবেশ রক্ষায় আজই হোক আমাদের অঙ্গীকার।

গান মানুষের মনের ভাষা, প্রেম, স্বপ্ন, জীবন ও অনুভূতির নানা রঙে রাঙানো আমাদের বাংলা আধুনিক গান। বাংলা আধুনিক গানের বিকাশ 1930-এর দশক থেকে শুরু হয়েছিল মনে করা হয়। চলচ্চিত্রের প্রসারের ফলে বাংলা গানে নতুন সুর, নতুন কথার আবির্ভাব ঘটে। সময়ের সঙ্গে বদলে যায় সুরের ধারা, কিন্তু গানের আবেদন চিরকালীন। সকল অনুভূতির গল্পই ফুটে ওঠে আধুনিক গানের কথায়। আপনাদের জন্য আজকের প্রথম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

জীবন একবারই আসে, তবুও মানুষের মনে থেকে যায় কিছু অপূর্ণ স্বপ্ন, কিছু না পাওয়ার আক্ষেপ, আর কিছু ভালোবাসা যা যেন আর একটি জন্মের অপেক্ষায় থাকে। আধুনিক গানে মানুষের অনুভূতি, প্রেম, আশা ও জীবনের নানা গল্পকে প্রকাশ করে। সেই আবেগের রঙে রাঙানো পরবর্তী সুন্দর গানটি পরিবেশনায় শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে শোনাবো।

জীবনের প্রত্যেকটি পদে আমাদের স্বদেশের প্রতি প্রেম জীবনকে উৎসর্গ করার মূল্যবান পথে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষের প্রকৃত সম্পদ ধন সম্পত্তি নয়, তার জ্ঞান, মানবতা, ভালোবাসা ও মূল্যবোধ। এই চিরন্তন সত্যকেই সুন্দরভাবে প্রকাশ পায় যখন ছন্দ ও শব্দের মাধুর্যে ধরা দেয় কবি হৃদয়ের গভীর বেদনা। মনের কথা হৃদয়ের দরজায় আলতো করে করা নাড়ে, শব্দের মায়াজালে জীবনের নানা রং ফুটে ওঠে কবিতার পাতায়। এবার শুনব একটু অন্য স্বাদের ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি কবিতা।

আঘাত বিদীর্ণ সিক্ত শতক্ষত মুখে, কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল, কোথায় করিয়া আর অন্ধকাগ্নি, রক্তে আঁকা মানচিত্র নবপৃথিবীর, পায়ে পায়ে সেই পথে চলি, আমারে অঙ্গরা মিছিলের পায়ে ওড়া ধুলি, আমারে কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে হাপরের মতো, জেলে রাখে চেতনা আগুন হৃদয় পিণ্ডের ঘায়ে, তপ্ত লাল ইস্পাতের শপথ সানায়, তবুও গো অহল্যা আমার কোথায় বসাবো বলো, তুমি ফিরে এলে আমার কুটিরে আর জ্বলে না কো আলো, ভাঙা ছাদ টলমল বৃষ্টি এসে পড়ে।

তো শান্তি নেই, আমার বুকের দুর্গে করে আক্রমণ ফ্যাসিস্ট দস্যুর মতো যক্ষা বীজ এসে, তবু আমি প্রাণপণে টেনে যাই শ্বাস, আমার বিশ্বাস, জানি রক্ত।

আবার আমারই বুকে ফিরে পাবো আমি। মিছিলে মিলেছি, মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা, মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে, কেননা আমার শান্তির নীড় হাসি আর গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে।

ফিরে পেতে চাই আমাদের যত হৃত যৌবন, স্বপ্নকে নিয়ে চলাই যন্ত্রে মদ্যের বিলাসিতা। কেননা দেশের যত ঘর বাড়ি, কলকারখানা, ধানের খামার, মাঠ ঘাট পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা। কালপুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষণার অক্ষরে, এদেশ আমার, এদেশ আমার, আমাদের মাটি। এদেশে যেখানে যত কিছু খাঁটি, আমাদের কলকারখানা আর আমাদের নদী খনি ও পাহাড়, আমাদেরই

চোখে আমারই বেদনা ঝরে, এদেশের প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে, আমারই রক্ত ঝরে কাকদ্বীপে ডোঙাজোড়া মালদহে, ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনী বহে, তাই দেশে দেশে যত প্রতিরোধ তারই মাঝে তুলি রক্ত।

পেশেই চন্দন পিড়ি শ্মশানে যেদিন আমরা অহল্যা মাকে চিতা শয্যায় তুললাম, আহা শপথ আগুনে দাউ দাউ জলা পাঁজরের চিতা শয্যায় যেন কলজে জ্বালিয়ে ফেললাম। কত আশা ছিল প্রাণের ছন্দে জীবনের গীতিলাস্যে, কত ভাষা ছিল ভ্রূণের স্বপ্নে শিশুদের কলহাস্যে, একটুকু ক্ষেত ছোট বেড়া ঘেরা গণ্ডির বাধাহারা, একটুকু ঘর সকল ঘরের আনন্দ দিয়ে ভরা, সকলের ভরা খামারে নিজের অন্নটি খুঁজে পাওয়া, সকল মায়ের চোখ দিয়ে নিজ বাছাটির পানে চাওয়া। হায় সেদিন আমরা হুহু করে কেঁদে চোখের নৌকো ভাসিয়ে হতাশার চরে আছড়ে পড়েছি, কেঁদে শুধিয়েছি মা গো এমনি করে কি জীবনের যত মূল্যের বিনিময়ে, বারবার কালো মৃত্যুকে হবে কেনা, মৃত্যুর দামে কবে শোধ দেব জীবনের যত দেনা। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল, সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল, সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পাইনি যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সারা কাকদ্বীপে কোনো গাছে কোনো কুড়িরা ফোটেনি, কোনো অঙ্কুর মাথাও তোলেনি, প্রজাপতি যত আরো একদিন গুটি পোকা হয়েছিল। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। তাই গ্রামনগর

0: মিছিল, শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল, এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল, হও সামিল হও সামিল হও সামিল হও সামিল।
1: সত্যি আমাদের কথার মাধ্যমে, লেখনির মাধ্যমে, গানের সাথে সাথে কবিতা অঙ্গাঙ্গীভাবে জড়িত। আজকের আবহাওয়া সংক্রান্ত বিশেষ খবর, আজ আন্দামান দ্বীপপুঞ্জের আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকতে পারে। জলযান সংক্রান্ত বিশেষ খবর, এমবি হাটবে আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে লং আইল্যান্ড স্বরাজ দ্বীপ হয়ে রাঙ্গাতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি দুপুর 12টায় রাঙ্গার থেকে স্বরাজ দ্বীপ ও লং আইল্যান্ড হয়ে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি জলিবয় আগামীকাল 6 জুন সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে লং আইল্যান্ড হয়ে কদমতলা স্টেট আইল্যান্ড, স্বরাজ দ্বীপ হয়ে শহীদ দ্বীপ হয়ে রাঙ্গাতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন 7 জুন সকাল 7টায়

গঙ্গা থেকে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, স্ট্রেট আইল্যান্ড, কদমতলা, লং আইল্যান্ড হয়ে শ্রীবিজয়পুরামের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে এমভি স্ট্রেট আইল্যান্ড। আগামীকাল 6 জুন সকাল 11:30 শ্রীবিজয়পুরাম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি দুপুর 2টায় স্বরাজ দ্বীপ থেকে শহীদ দ্বীপ এবং দুপুর 3:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরামের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে এমভি কামোটা। আগামীকাল 6 জুন বিকেল 5টায় শ্রীবিজয়পুরাম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে জলযানটি যাত্রা করবে। জলযানটি পরের দিন 7 জুন সকাল 5:30 স্বরাজ দ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজয়পুরামের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে।

কথা ও সুরের মেলবন্ধনে সৃষ্টি হয় গান। সব অনুভূতি সুরের মাধ্যমে নতুন রূপ পায়। যেখানে শব্দ থেমে যায় সেখানে সুর কথা বলে। সঙ্গীত মনকে শান্ত করে, হৃদয়কে স্পর্শ করে এবং আমাদের এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে। প্রতিটি গানের মধ্যেই লুকিয়ে থাকে গল্প, আর গল্পের সুরের মূর্ছনায় মন হারিয়ে যায় এক অন্য জগতে। সেই সুরের স্পর্শে এবার শুনব কুমার শানুর কণ্ঠে এই গানটি।